আমার বদলে গেল অগ্নি, অগ্নির সাথে নেশা করে বাড়িতেরা। তারপর বললাম রানাঘাটের এই বাড়িতে ফিরে না আসা পর্যন্ত তুই তো এ বাড়িতে আসবি না, উপরন্তু আমার বোন শয়নি আর এই মাত্র